আচ্ছা যে আমার ইসকে লাভা মেসেজ আউট ক্লাস সঙ্গ প্লে লিস্ট ফুল মেকআপ কিয়া হুয়া আজ আপনে প্লে লিস্ট পে জনাব জরা ইসি তরহ কা হোতা মজেদার মাহল রে পুরানে গানে ভি হো লেকিন পুরানে গানে জরা নাইস স্টাইল সে ভি হো জরা মাহল বন জাতা ওর আগর আপকো গানে পছন্দ আ রে বহুত শুকরিয়া ওর মা জবিন জি কিয়া বাত হ্যায় বস কাহা কে রহি ওকে বস মে কিথু বস আপ লোগ হ্যায় বহুত সারে ওর জরি নূর ভি কে রহি ভাই জবরদস্ত সঙ্গ চলেন জি বহুত শুকরিয়া জবরদস্ত সঙ্গস কা জিক্র হো রহা হ্যায় তো ম্যাডাম জি কা ইয়ে গানা ভি মুঝে ইয়াদ আ গিয়া হ্যায় ওর গিয়াসউদ্দিন বলমন আপকো ডেডিকেট কর দেতা হুঁ ওর ও হ্যায় কেসে এক মিনিট ইয়ে